বদর না গাওকে তুলি আমার নতুন মায়া পবিত্রে দি সিখ আসানু মিত শরীর লে আয়ে মেরা ভাই নহি তায়ে থে আমন দি সন হর দিন জোর করতা হে রাম সদগুরু इंसान के जीवन का मुद्दा कर्म बंद अंगुर अर्जुन